गाने का नाम है हुआ मैं, हुआ मैं दुआ से मैं उठा जो तेरा हुआ मैं. द स्टेम फ्रॉम राघव चैतन्या साहब में प्रीतम और फिल्म का नाम है एनिमल. Ja, welkom bij Ujala Radio. Thuiskomen, dat doe je bij Ujala Radio. Ja, de plek waar je het voelt en waar je altijd welkom bent. Ja toch, mijn Amit Jaram. En waar je ook bent, wat je ook aan het doen bent, zorg ervoor dat je geniet van deze mooie dag.

या जो भेजी थी दुआ वो जाके आसमां से यू तक रह गई. द स्टेम फॉन अरिजीत सिंह साहब मेट नंदिनी श्रीकार इस अफकोमस्टर आउट द फिल्म शंघाई. Ja, de stem van Arijit Singh kan elk moment van de dag. Maakt niet uit hoe laat het is, of het nou vroeg is, 's avonds is, in de middag of in de nacht. Het kan altijd. Ja, het is echt geen toeval hoor. Of ik wilde zeggen, ik doe het niet bewust, het is juist toeval. Want ook in deze Ghana hoor je de stem van Arijit Singh. Tum se bhi zyada.

वेलकम बैक इन ट्विड यू फ्रॉम द हिट जोन इवन एन टाइम चेक इट इज 5:07 हो चला 7 मुजिकल मिनटन ओवर 5 फाइन दैट यू बेंट गहुका ओक टेंस दिस वीकेंड सिट बाय ऑन सेल गुड ऑफ उजाला रेडियो हॉलंड्स हॉटेस्ट हिंदुस्तानी हिट रेडियो. Ik ben er tot 7 uur vanavond en na mij ging Ritten Ramdulari Pandey, die heeft een vrij weekend. Wat we wel krijgen te horen is Absoske Saad Mritjo Samadjar Bukarajaiga met collega Bhaya Vijay Rambarin en Uruske Baad Kutje Sok. Ook in het tweede uur start ik met een hele goede dance track. En deze komt uit het jaar 2007. Een bekende hitzone. Soundtrack van Susan komt uit de film Awarapan. En uit die film heb ik een prachtige dance track voor je. Composed by DJ Sakitu. We starten met Mahia.

गाना हो तो ऐसा तू ही तीसदा। निकिता गांधी एंड अरिजीत सिंह द न्यू फिल्म भूत बंगला। De hit zone tot 7 uur vanavond. En ik ga dit uur even lekker afsluiten met een hele lekkere goeie hoor. Hawa hawa. De Moja Hey Moja Gabru. Mika Moja Singh en Prakriti Kakke met deze tofla uit het jaar 2017 uit de film Mubaraka.